গহরিন্দি জীবকেন্দে আরো পারিবি। কলা কৃষ্ণ কমল আখি ডাকিলে নশুণ কাহিঁ পাইকি। পুরাতন রচনা গাইছন্তি সুচিত্রা মহাপাত্র।

শ্রোতা বন্ধুমানে শুনছেন বন্দনা আকাশবাণী কটক কেন্দ্রর পরবর্তী কণ্ঠশিল্পী সিদ্ধার্থ মিশ্র শিল্পী গাইছেন রাধামোহন ষডঙ্গী রচনা ভাবকু নিকটপরা কালিয়া কালিয়া তুহি কি ভাবি রহিছু মতে দূরেই দেই।

শ্রোতা বন্ধু, জুন মাস একুশ তারিখে প্রায় সারা বিশ্ববাসী পালন করবে যোগ দিবস। সমস্তে এথিপাই গভীর আগ্রহর সহিত অপেক্ষারত। যেমিতি বিশ্বর বহু বড় বড় শহরের যোগাভ্যাস পাই আয়োজন চালিছি, তেবে যোগ হচ্ছে জীবন বলে আমি ভারতীয় মানে বিশ্বাস রাখিছু বহু পূর্বরু। যোগ মধ্যে

বৈদেহী ও শ্রীরাম, করিণী ও করি, অর্থাৎ হস্তি ও হস্তিনী ভলি নদীরে ও কুঞ্জ কুটিরে বিনোদ রচনা কলে, অর্থাৎ আনন্দ কৌতুকরে মাতিলে। প্রেমরসরে মত হইথিবারু বিহ্বল হই হস্তি ও হস্তিনী জলরে বুড়ি পরস্পর প্রতি প্রেম প্রকাশ করন্তি, জলরে বুড়ন্তি ও ধূলি বড়ি হই পরাগ বিভূষিত হুয়ন্তি। রাম সীতা সেইভাবে বিহ্বল হই পুষ্পরেণু বিভূষিত হলে। হস্তি হস্তিনী পদ্ম তোলিলা পরে সীতারাম মধ্য পদ্ম তোলিলে। এই সময়ে সুপর্ণখা নামে রাক্ষসী বুলি আসি রামচন্দ্র শোভাকে চাহি তোষি হেলা, অর্থাৎ সৌন্দর্য দেখি মোহিত হয়ে গেল, সে রামঙ্কঠারে বশীভূত হয়ে গেল। ভারতর রামায়ণ পরম্পরায় বৈদেহীশ বিলাসর সুপর্ণখা উপাখ্যানর অপূর্ব বৈশিষ্ট্য রয়েছে। বাল্মীকি রামায়ণরে এই নারীটি রামঙ্কু পাইবাকে ইচ্ছা করে পাইলা তো নাহিঁ, কিন্তু রামঙ্কু দেখি মোহিত হওয়া হেতু শাস্তি মধ্য পাইলা।

0: আজি
1: শেষ রজ দেখু দেখু রজ সজ পাজ পহিলি রজ রজ সংক্রান্তি সরিগলা তেণু সুযোগ মিলছে আজ সভিয়ে মিশি একাঠি শেষ রজ মৌজ পাড়া এই সুন্দর সুযোগ হাতছড়া করতনি পরস্পর সহ ভাব বিনিময় করন্তু শেষ রজরে।

0: ଗୀତଗୀତିକ ଆଜି ପାଇଁ ଏତିକି। ଉପସ୍ଥାପନାରେ ଥିଲି ମୁଁ ସସ୍ମିତା ମହାପାତ୍ର, ଆକାଶବାଣୀ କଟକ। ବର୍ତ୍ତମାନ ପ୍ରଚାର କରୁଛୁ ନାଟକ ଅଶାନ୍ତ ଗ୍ରହ, ମୂଳ ମଞ୍ଚ ନାଟକ ବିଜୟ ମିଶ୍ର, ବେତାର ରୂପାନ୍ତର ବିଜୟ କୁମାର ଚୌଧୁରୀ, ପ୍ରଯୋଜନା ଦାଶରଥୀ ପ୍ରସାଦ ଦାସ। ନାଟକ ଅଶାନ୍ତ ଗ୍ରହ।
1: দীপং জ্যোতি পরম ব্রহ্ম, দীপং জ্যোতি ধনাদ
2: বাবা,
1: দীপং জ্যোতি হরিয়তে পাপ
2: বাবা,
1: সন্ধ্যা দীপ নমস্তু
2: বাবা।
1: এ বর্ষাটারে ভিজি ভিজি আসিলু মা,
2: সঞ্জ বেলু এমিতি তুহাকু তুহা বর্ষা লাগি রহিছি যে জমা ছাড়ুনি, হে ফের আরম্ভ হয়ে গেলানি।
1: এ সকাল তো পাগো এমতি করিছি,
2: ভাই আসিলানি
1: কাই না তো
2: কাই কি আসিব, আজি এমতি পাগটারে টিকে নালি পানি ন পড়িলে মিজাজ কোন ঠিক রহিব, এতে দিন ধরি ড্রাইভার হেলানি ঘরকু পয়সা টিয়ে দৌছি না, অথচ মু প্রাইমারি স্কুলর মাস্টারানি, কেতে বা দরমা, দিন রাতে টিউশন করি করি মরুচি।
1: আচ্ছা দেলু মা লঞ্চনটা টিকে দেলু, মু মন্দিরকু যায়।
2: এ ঝড় বর্ষারে মন্দির ন গেলে কোন হবনি, বেশ তোমার যাহা ইচ্ছা তা কর।
1: আচ্ছা মা মু আসুচি, এ কবাটটা বন্ধ কর দে।
2: কিয়ে মু জানে পরা নিশা জোরে পাটিরু কোন কথা বাহারুচি যে কহিব, হউ রহ আজি সবু নিশা ছড়াউচি। কিয়ে কি আপন
3: দেখুনাতি কেমতি ভিজি যাইছি বাবারে, কি বর্ষা
2: পচার চুপরে আপন কিয়ে চিহ্না নাই জনা নাই।
3: আজ্ঞা মু হেলি হেমন্ত, বুঝিপালেনি বোধে, এই ধরন্তু যেমিতি গ্রীষ্ম বর্ষা শরত সেমতি হেমন্ত।
2: বড় আশ্চর্য লোক তো আপন, আপন এঠু দয়া করে যাবে না মু অন্য ব্যবস্থা করিবি।
3: আপন এসব কোন কৌচন্তি আজ্ঞা, সন্ধ্যা বেলুঠু ঝড় বর্ষারে এই গাঁর প্রত্যেক ঘর আগে ঠিয়া হয়ে টিকি আশ্রয় পাই কেতে অনুরোধ করেছি, শুনিবা তো দূরের কথা, কেউ টিকি কবাট বি খুললে নেই ঠিক সেতিক বেলা আপন ঘর আলুয়া দেখি ভাবিলি
2: আজি রাতিক এইটি কটাই দেবে।

0: মন্দাকিনী, তুমি এটি এই অবস্থায় কথা কর।
1: এখান তো অসহায় ভাবরে প্রভু আগে যে অশ্রু নিবেদন করুছন্তি।

0: বাবা নিয় ঔষধ টা খাই দিও।
1: মীনা, আও ঔষধ খাই লাভ নাই, মালতী ডাকিলাণি পরা।

যে মো গর্ভধারিণী মাকে অসহায় ভাবে ছাড়ি দিয়ে মতো অনাথ করেছি, যাঙ্ক মো রক্ত রক্ত পরিচয় এক অবাঞ্ছিত সৃষ্টি ভাই ঘুরে বলু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আমগীত কার্যক্রমে শুণন্তু মীনাক্ষী রথঙ্ কণ্ঠে আধুনিক গীত এবং ভজন। শিল্পী প্রথমে গাইছেন আধুনিক কৃতিবর্ষ নায়কঙ্ক রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুণবা আম পাখু এসএমএস করতু এই ঠিকার এসিটিসি স্পেস দিয়ে গীতর নাম লিখত পুণি স্পেস দিয়ে গীতটি কেউ কথাচিত্রর আসিছে তার না লিখত তাপরে নিজ না গাঁ এবং ঠিকা লিখি আম পাখু পঠাই দিওত 09495963210 নম্বর আমি রহলু আপনার এসএমএস অপেক্ষারে।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসিসারিছি, চলন্তু দেখিবা কেউঠু এসএমএস আসিছি, কি পঠাইছন্তি এবং অনুরোধর গীত সবু কোন। তেবে প্রথম এসএমএস টি আসিছি গোপপুর নিশ্চিন্ত কইলি কটকরু, পঠাইছন্তি চন্দ্রকান্ত পৃষ্টি। আপন রজ সংক্রান্তির শুভেচ্ছা এবং শুভকামনা জনিছন্তি। তেবে চন্দ্রকান্ত বাবু আপনকু মধ্যে রজ সংক্রান্তি এবং শেষ রজর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তেবে আপনার শুনবা ইচ্ছা প্রকাশ করেছেন ওড়িয়া কথাচিত্র হিরোর মু তো হিরো করি তু হিরোইন তু হিরোইন গীতটি, যে গীতটি গাইছেন সৌরিন ভট্ট এবং পামেলা জৈন। তেবে আপনার অনুরোধ গীতটি প্রচার করছু আপনার পাই।

শ্রোতা বন্ধু আপনার অনেক অনেক ধন্যবাদ যে আপনার আমার কার্যক্রম নিয়মিত শুণুচার নিয়মিত এসএমএস করছেন এবং ঢের সারা ভাল পাইবা দেখছেন সেপাই অন্তরের অনেক অনেক ধন্যবাদ। তেমনি সীমিত সময় যোগ অনুরোধ সমস্ত গীত প্রচার করা সম্ভব হয়ে পড়ুনি সেপাই আমি দুঃখিত।

0: ନାହିଁ। ସାଇବର କ୍ରାଇମ ହେଲ୍ପଲାଇନ 1930 ମନେ ରଖନ୍ତୁ। SBI ସଚେତନ ରୁହନ୍ତୁ, ସୁରକ୍ଷିତ ରୁହନ୍ତୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরে শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি সনাতন মহান্তি এবং সাথী।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: যৌবন সাগরৰ সামুকাটি খোজুলি তোপৰি সাথীটি মতিটি পাইগলি আলবম সাথীৰ এই সুন্দৰ গীতটি গাইছেন মহম্মদ আজিজ অনুৰোধকাৰী শ্ৰোতা হেলি কনিকা ছক কটকৰ শীৰ্ষা

ধারণা নারী মহল দিন নটায় কোড়ি মিনিট এতে পোষ্য সন্তান অধিনিয়ম সম্পর্ক আইনজীবী সুজিত কুমার বিশ্বাল সহ আলোচনা। অপরাহ্ন চারিটায় কৃষি সংসার এতে শুষ্কাঞ্চল কৃষি সমন্বিত ফসল পরিচালনা সম্পর্ক ডক্টর রবীন্দ্র কুমার পাইকরায় সহ আলোচনা। যুববাণী প্রচার করব অপরাহ্ন পাঁচটা তিরিশ মিনিটে। গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর একাবনতম ভাগ প্রচার করব সন্ধ্যা ছটা দশ মিনিটে। আইসিসি মহিলা টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকপ শৃঙ্খলার ইংল্যান্ডর লিডস হেডিংলিঠারে ভারত ও নেদরল্যান্ড মধ্যে অনুষ্ঠিত হওয়ার ম্যাচের ধারা বিবরণী রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির সন্ধ্যা ছটা তিরিশ মিনিট সন্ধ্যা ছটা অনচাশ মিনিট সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট সন্ধ্যা সাতটা চৌদ মিনিট রাতে সাতটা তিরিশ মিনিট রাতে আটটা পঁয়তাল্লিশ মিনিট রাতে নটা পনের মিনিট খেলা শেষ হওয়া পর্যন্ত। রাতে সাতটা পঁচিশ মিনিট জেলা হালচালে শুনবে সুবর্ণপুর জেলা সম্পর্ক। ওড়িয়া আলবম গীত শুনবে সকাল আটটা তিরিশ মিনিট গীত গীতিকা সকাল নটায়। কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্নে শুনবে শ্রোতাঙ্ এসএমএস দ্বারা অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীত দিন বারটায়। শুনলে আসন্তকালের কার্যক্রমের সূচনা। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র প্রচার করছু গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর পঞ্চাশতম ভাগ।

0: শ্রোতা বন্ধু, আমদেশ ভারত এবে বিকশিত দেশ ভাবে বিশ্বরে না করিবা উদ্যম জারি রাখিছি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি 2047 মশিয়া সুদ্ধা যে বিকশিত ভারতর আহ্বান দিয়েছেন তাকে পূরণ করিবা পাই আমার সম্মিলিত উদ্যম জারি রয়েছে। এবে কেন্দ্রে সরকারকু 12 বর্ষ পূরিছি। চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়াবর্গ সর্বাঙ্গীন বিকাশ দিগরে অনেক পদক্ষেপ নিয়েছেন আম সরকার। এই অবসরে আজ রয়েছে আলোচনা কেন্দ্র সরকারক 12 বর্ষ। এ সম্পর্কে আলোচনা করছেন লেখিকা তথা গবেষিকা অনসূয়া মিশ্র।
1: স্বাধীন ভারতের 15তম প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদি 2014 মশিয়া মে মাস 26 তারিখে প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন। সেই দিন ঠারু ইতিমধ্যে 12 বর্ষ পূরণ হয়ে সারা। ভারতের গরিব লোক, অন্নদাতা, যুবপিঢ়ি এবং মহিলাকে সশক্ত করা উদ্দেশ্যে তাঁর স্বপ্নকে বিভিন্ন যোজনার নাম দিয়ে আম দেশকে এক সশক্ত তথা সমৃদ্ধ দেশের গৌরবরে গৌরবান্বিত করাই পারিছেন। আর্থিক ক্ষেত্রে আম দেশের স্থান চতুর্থরে পৌঁছিবা আমি কম গৌরবর কথা নুহে। সেইপা প্রধানমন্ত্রী মোদি সমগ্র পৃথিবী নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিছেন। ভারতকে আগে নেবার মুখ্য ভূমিকা গ্রহণ করেছিবা তাঁর কল্পনার যোজনাগুড়িক মধ্যে ফোকাল ফর লোকাল বা স্থানীয় পদার্থর চাহিদাকে সম্প্রসারণ করে দেশ বিদেশে পৌঁছাইবার প্রয়াস, তাপরে স্টার্ট আপ ইন্ডিয়া নামক যোজনার ছোট ব্যবসায়ের বড় ব্যবসায় পাই আর্থিক সহায়তা যোগাইবা, বিকশিত ভারত খেলো ইন্ডিয়া নামক যোজনা মাধ্যমে যুববর্গকে খেলা প্রতি আকৃষ্ট করা এবং সেইপা স্টাডিয়াম নির্মাণ ঠার আরম্ভ করে খেলা সরঞ্জাম যোগাইবা যায়

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররো শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি তরুণকান্তি রাউত।

0: ধনী বন্ধু
1: বিদ্যাপতি
0: কুহন্তু ধনী বন্ধু ধনপতি
1: কণ দেখুচন্তি
0: আপন যাহা দেখি পারু নাহান্তি
1: মু ত লক্ষ্য হীরাঙ্কু দেখি পারু নাহি
0: ওহো
1: আপন তাঙ্কু দেখুচন্তি কি
0: সে কথা আপন জানি লাভ কণ
1: অর্থ আপন যাহা দেখুচন্তি মু তাহা দেখি পারু নাহি
0: তাহাই মু ভাবুছি
1: ছাড়ন্তু আপন মিছ কহুচন্তি
0: লক্ষ্য হীরা এ যাই রঙ্গ ভবন কু আসি নাহান্তি
1: এতবেলে কে কথাটা তাহলে আপনকর বোধ গম্য হেলা
0: লক্ষ্য হীরাঙ্কর কিন্তু এ বড় অন্যায়
1: ইতি বেলো হেলানি আমি অপেক্ষা করি বসিছু সে আসু নাহান্তি
0: কোন তেবে করিবা
1: কেতে চেষ্টা কলে বি খালি হাই মারিবা ছড়া কিছু করি পারুনি
0: দেখন্তু
1: পরদা তল অংশটা অল্প অল্প হলুচি
0: তা অর্থ
1: তেবে আসিবে আসিবে হচ্ছন্তি অথচ আসি পারু নাহান্তি
0: তাহলে বন্ধু
1: মোর গীতটিয়ে গাইবাকু মন হউছি
0: মোর শুনিবাকু বি মন বলুছি গান্তু বন্ধু
2: সেপটর

0: কিন্তু যিবা কুঁৱাৰে অধ ৰাত্ৰৰে তো স্বগৃহ প্ৰত্যাৱৰ্তনৰ বাসনা আম্ভৰ নথিলা
1: মঠ যৌ মঠ গীত গাওঁথিলে সেই মঠ
0: চলন্তু এবে মঠ হি আম্ভর আশ্রয়
2: কান্তি
3: দেবী
2: অনুসূয়া কোণ করুচি
3: ভিতরে বসিছন্তি ডাকিবি
2: না বিষ্ণুদাস কু আসবাকু কহ আস এইটি এই আসনরে বস এ কোণ তুমি এমনি থরুছ কাহিকি
4: না তো না তো
2: না এই তো তম মুহে বিন্দু বিন্দু হয়ে ঝাল দেখা দে বুঝিলি মোর এ বেশভূষা সাজ সজা দেখি তোমার বোধ এণু তেণু ভ্রম হচ্ছি কণ করবি কুহ এইটা তো আমকূলর কথা কেতে কেতে রাজা ধনী বণিক এঠিকি আসছন্তি সেমানক মন নেওয়াকু হেলে কণ শোষ হচ্ছি পানি পিইব
4: ঠিক পানি পিইবি
2: আচ্ছা আনছি
4: বুঝিপারুনি কণ করবি মনের যে আশা যে বাসনা নিয়ে এঠিকে আসিলে এটি আসি দেখুছি সেসব যেমিতি স্বপ্ন মায়া কিন্তু কিন্তু লক্ষ ইরাপরি অপরূপ সুন্দরী নারী
2: এই পানি নিও
4: এ কণ এ দুইটি পাত্রের পানি
2: হ্যাঁ দুইটি পাত্র ইয়ে সুনার পাত্র আউ ইয়ে মাটির

0: এইটা কুন্তু পরমেশ্বর
1: এই সৃষ্টি কোন ধ্বংস হয়েছ
2: আপনার তো সৃষ্টিকর্তা ব্রহ্মা এই প্রশ্ন আপনার মতো পচারুচার কী
1: সৃষ্টিকর্তা সত আপনার পাড়নকর্তা বিষ্ণু এ সৃষ্টি রক্ষার দায়িত্ব আপনার সাত দিন সাত রাতে হয়ে গেল মর্তিরে সূর্যোদয় হয়ে না
2: নিরুপায় পিতামহ সতী অনুসূয়া বাক্য কেবে অন্যথা হব না সতী তাঙ্ক বাক্য ফেরাই ননেলে এ মহারাত্রির অবসান সম্ভব নুহে
1: কিন্তু সতী তাঙ্ক বাক্য ফেরাই নেলে তাঙ্ক স্বামীক জীবন রক্ষা
2: সেইথিপাই তো কহুছি মু নিরুপায়
1: আপনার ছলনা করতু না গোলক বিহারী কহন্তু উপায় কম
2: একমাত্র উপায় সতী যদি স্বদেহরে স্বর্গকু আসিপারিবে
1: কিন্তু অনুসূয়া যে মানবী
2: সে উপায় আপন করিবে আপন বিধাতা পুরুষ আপন বর দেলে সতী স্বদেহরে স্বর্গকু আসিপারিবে
1: ধন্য ধন্য আপন ছলনাময় বেশ মু এই মুহূর্তে বর প্রদান করুছি অনুসূয়া স্বদেহরে স্বর্গকু আগমন করন্তু

0: প্রচার করলু গীতিনাট্য নপাহুরাতে নমরূপতে। নাট্যাংশে থিলে বিষ্ণু দাস, রমাপদ নন্দ, আগ্নিক লক্ষ্মীধর ত্রিপাঠী, শ্রীবিষ্ণু অক্ষয় কুমার মহান্তি, ব্রহ্মা হাড়িবন্ধু সাহু, ধনপতি সুরেন্দ্রনাথ মহান্তি, বিদ্যাপতি শরৎচন্দ্র মূলিয়া, অনসুয়া ইন্দিরা রথ, কান্তি প্রণতি সাহু, প্রণতি সিহ্না, লক্ষ্য হীরা সৌদামিনী পণ্ডা। সঙ্গীতাংশে থিলে বিষ্ণু দাস, বিশ্বনাথ রাও, আগ্নিক অতীশ কুমার মজুমদার, শ্রীবিষ্ণু রাখাল চন্দ্র মহান্তি, ধনপতি অক্ষয় মহান্তি, বিদ্যাপতি রাখাল চন্দ্র মহান্তি, অনসুয়া গীতা পটনায়ক, কান্তি বাগ্মী মিশ্র এবং লক্ষ্য হীরা রশ্মি দাস। যন্ত্রাংশে থিলে দয়ানিধি ত্রিপাঠী, সুনাকর সাহু, হরমোহন খুন্টিয়া, নবঘন মিশ্র এবং অভিমন্যু নায়ক। রচনা গোপাল ছোট্রায়, প্রযোজনা মনোরঞ্জন দাস, সঙ্গীত ভুবনেশ্বর মিশ্র। পরিচালনার সহযোগ করে গিরিশচন্দ্র নায়ক এবং ভগবান মহান্তি। আকাশবাণী কটক।
1: जीएसटी काउंसिल ने कमर्शियल बिजनेस में टैक्स को और भी सरल बना दिया है। बसों, ट्रकों और एम्बुलेंसों पर अब एक समान 18% टैक्स कर दिया गया है, जो पहले 28% था। एचएस कोड क्लासिफिकेशन की परवाह किए बिना ऑटो पार्ट्स पर अब एक ही 18% टैक्स कर दिया गया है। इस कदम से मैन्युफैक्चरर्स और पार्ट्स सप्लायर्स की उलझन कम होने तथा सप्लाई चेन आसान होने की संभावना है। दिलचस्प बात यह है कि इलेक्ट्रिक वाहनों के क्षेत्र में कोई बदलाव नहीं आया है। सभी इलेक्ट्रिक व्हीकल, इलेक्ट्रिक टू व्हीलर और इलेक्ट्रिक थ्री व्हीलर 5% की रियायती जीएसटी दर का लाभ उठाते रहेंगे, जिससे वे सबसे कम टैक्स वाले व्हीकल ऑप्शन बने रहेंगे।
0: অভিলাষিত কার্যক্রমে প্রচার করছি অক্ষয় কুমার মহান্তি এবং তৃপ্তি দাসক কণ্ঠে আধুনিক গীত। শিল্পী গাইছন্তি রজনীকান্ত নায়কঙ্ক রচনা।

আকস্মিক কটক শ্রোতাবন্ধু রজ সংক্রান্তির মিঠা মিঠা শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপনার এসএমএস দ্বারা অনুরোধে হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন। প্রথম এসএমএস টিকু দিয়েছেন সুনীলকান্ত মহান্তি, সিলু এবং আকৃতি দেওকালী শঙ্খত্রাস কটকরু। আপনার সমস্তে অনুরোধ করেছেন ওড়িয়া চলচ্চিত্র গৌরীর এই গীতটি শুণবা আপনার অনুরোধ গীতটি আপনার শুনাই দেছু। গীতটি গাইছেন বাণী জয়রাম এবং সাথী মানে

আকাশবাণী কটক আমা কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে। আরম্ভ করছু হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম অসরন্তি অপরাহ্ন। কার্যক্রমর প্রথম গীতটি হমসাথ সাথে চলচ্চিত্রর গাইছন্তি হরিহরন ঘনশ্যাম ভাস্বানী। প্রতিমা রাও রবীন্দ্র রাওয়াল